0: খন ইয়ামো বিবারি চ্যানেলে খোনা দে খুলদিবা ওয়েবসাইটে না ইউআরএল চেক লানা আছাবা ঘটনা তলা আপিবাই লাগি সময় সময়রি আফাই না পাসপোর্ট ফেরদিল পারিমো নুয়ে তোয়ে তারি শঙ্খ লাইদি বিশা ব্যাঙ্গরি ইয়াই মারি তুরন্ত খবর লানা
1: সতর্কতা না ঠগে তব তো ক্যা জোগে না
2: সিদ্ধার্থ ব্যাঙ্গর ক্যালে জনহিতরি জারি সন্দেশ
3: সিদ্ধার্থ ব্যাঙ্ক সম্বন্ধ সদাই ভরি লাই
4: Sincerely, it's your own Damoli FM 94.2 MHz.